0: তন্তাই মালাউনে দিদি আপনা জীবনকে সমার নগরে আউদাই নজোবান ফিরি মানে আপুলে উল্লে মানে হে বাবু পরকি তলাই সিপালু ছ হাঁচু বান তলাই হে মূর্খ তত্ত্ব সবাই বিচার বগবা ত গর্ছ কিন বারম্বার পাতালা যাওস অব স্বর্গ ছাড়ি মরনু ছ তৈলে নাই তো পছাড়ি মানে উল্লে ধমকি দিন
1: হে রাজন শুনি দেউ সত্য মাইমা বিস্তার গর্ছু ইয়াহাঁ সত্যইলে গড় কীর্তি অন্তে রাহানে জানি নিনু সব ধর্মই পূর্বক রাজ্যে পালন গরি গজে তি রাজা আনি সন্তান কেই নৌদা সদাই তি রাহানে অতন্ত দিগদার বানী একদিন সামু ভয়ের নারী নির্পাকি বিন্তি গর্ছেন তা দুঃখী ছৌ মারা যাহামি বাহুতাই সন্তান।